শ্রোতা বন্ধু, আজির অধিবেশন আগেই নেওয়া পূর্ব আসন্তু জানা আজ কেন্দ্র দ্বারা প্রচারিত হওয়ার কতক কার্যক্রম সম্বন্ধীয় সূচনা। অল্প সময় পরে শুণবে আঞ্চলিক সংবাদ এবং আমার স্বাস্থ্য রিলে করব আকাশবাণী কটক কেন্দ্রর। 7:25 শুণবে কতটি ওড়িশী ছান্দ এবং চম্পু। লঘু শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম শুনিপারে 7:40। কতটি ওড়িয়া এবং হিন্দি কথিত গীত প্রচার করব 8:30। 9:00 শুনবে বিবিধ ভারতী কার্যক্রম। 10:00 অছি ফোন ইন কার্যক্রম হ্যালো ডক্টর। গীতাঞ্জলি শুনিপারে 10:30। দিন 11:00 শুনবে নাটক বুন্দা পাণিরে সমুদ্র। 11:30 শুনবে কতটি সুগম সঙ্গীত। আমার সান্ধ্য অধিবেশন শুনবে উমঙ্গ কার্যক্রম। 5:30 শুনবে নাট্যধারা। শ্রী রামচন্দ্র মানসর 46তম ভাগ প্রচার করব 6:15। কতটি ওড়িয়া আলবম গীত শুনিপারে 6:30। হিন্দি কথিত গীত শুনিপারে 7:00। 7:30 শুনবে কৃষি সংসার কার্যক্রম। কতটি হিন্দি এবং ওড়িয়া কথিত প্রচার করব 8:00। 8:30 শুনবে ওড়িয়া আলবম গীত। 10:00 প্রচার করব গীত গজল কার্যক্রম এবং 10:30 শুনবে কতটি ওড়িয়া চলচ্চিত্র গীতর কার্যক্রম। তাহলে শ্রোতা বন্ধু, এ আজ আমার কেন্দ্র দ্বারা প্রচারিত হওয়ার

শ্রোতাবন্ধু শুনলে লঘু শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে রাজ মঞ্জ খমজ, শরৎ ভজন শুনলে আলী আকবর খাঁকর

শ্রোতা বন্ধু, সময় বর্তমানে ষ্টুডিও করছি 7:55। আজির অধিবেশন কু আগে নেওয়া পূর্ব আসুন জানা আজ কেন্দ্র দ্বারা প্রচারিত হওয়ার থাকা কতক কার্যক্রম সম্বন্ধীয় সূচনা। অল্প সময় পরে শুণবে সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ আকাশবাণী দিল্লি। 8:30 শুণবে কতটি পুরাতন হিন্দি কথায় গীত, সুগম সঙ্গীত প্রচার করব 8:45। দিন 9টায় শুণবে বিবেদ ভারতী কার্যক্রম আকাশবাণী দিল্লি। 10টায় প্রচার করব হ্যালো ডক্টর কার্যক্রম। 10:30 শুণবে ওড়িয়া এবং হিন্দি কথায় গীতর কার্যক্রম গীতাঞ্জলি। দিন 11টায় শুণবে নাটক বুন্দা পাড়ি সমুদ্র রচনা রমেশ প্রসাদ পাণিগ্রাহী। 11:30 শুণবে কতটি সুগম সঙ্গীত, দিন 12টায় প্রচার করব বিবেদ ভারতী কার্যক্রম আকাশবাণী দিল্লি। সন্ধ্যা অধিবেশনে শুণবে 5টায় এনসিটি দ্বারা প্রস্তুত প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ। 5:30 শুণবে

শ্রোতা বন্ধু, শুনলে কেতোটি পুরাতন হিন্দি চলচ্চিত্র ভিতর কার্যক্রম। চলচ্চিত্রগুলিক আলাপ, গাইড এবং আন্ধি। কণ্ঠশিল্পী কিশোর কুমার, সচিন দেব বর্মন এবং যশুদাস। শ্রোতা বন্ধু, বর্তমান প্রচার করছু কেতোটি সুগম সঙ্গীত।

শ্রোতা বন্ধু শুনলে কেতুটি সুগম সঙ্গীত সময়গত স্টুডিও গোটে নটা বাজে যাচ্ছি পরবর্তী কার্যক্রম বিবিধ ভারতী রেলে কুচু আকাশবাণী দিল্লি।

আকাশবাণী ব্রহ্মপুর শ্রোতা বন্ধু, বর্তমান প্রচার করছু স্বাস্থ্যভিত্তিক কার্যক্রম হ্যালো ডক্টর।

0: নমস্কার শ্রোতা বন্ধু, আরম্ভ করছি স্বাস্থ্য ভিত্তিক কার্যক্রম হ্যালো ডক্টর।
1: হ্যালো ডক্টর, হ্যালো ডক্টর।
0: মানব জীবন অমূল্য সম্পদ, সুস্থতা তার পুলক, সুস্থ নিরাময় জীবনর সদা ঝরে খুশির মহক। এণু আসন্তু আমি আমার স্বাস্থ্যর যত্ন নেবা, তা সহিত পরিবারের সমস্ত স্বাস্থ্যর যত্ন নেবা। এথি নিমন্তে আমি আমার স্টুডিওক প্রত্যেক থর নিমন্ত্রণ করে থাকি এভাবে এক বিশেষজ্ঞক, যে সে বিশেষ যোগ আমি বিভিন্ন প্রকার পরামর্শ দিয়ে থাকে সুস্থ রহবা আীবনশৈলী বদলাই কিপর আমি সুস্থ রইপার সেই সম্পর্কের মধ্যে আমি পরামর্শ দিয়ে থাকে। আপনার স্বাস্থ্য আমার প্রাথমিকতা। এই পরিপ্রেক্ষী আমি আজ আমার স্টুডিওক নিমন্ত্রণ করেছু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবাশিষ পাণিগ্রাহী। আজ্ঞা নমস্কার।
2: নমস্কার।
0: আমার লক্ষ লক্ষ শ্রোতা বন্ধু মানে শুণুছেন যে ডক্টর দেবাশিষ পাণিগ্রাহী আসছেন স্নায়ুরোগ উপরে কোণ আমাকে পরামর্শ দেবে। আমি আমার বিষয়বস্তু রাখিছু অপস্মার রোগ কোণ এবং পিলাঙ্কর এহা উপরে কি প্রভাব পড়ি থাকে আর তার ভবিষ্যৎ কোণ থাকে। আমার শ্রোতা বন্ধু মানে জাঁয়া চাহিবে যে প্রথমে এই যে বাত বা অপস্মার রোগটা কোণ
2: বাত কিংবা অপস্মার বলে কুয়াযায়, এটা গোটে হল ক্রনিক নিউরোলোজিক্যাল ডিজিজ। এ গোটে মস্তিষ্কগত সমস্যা। আমি জাঁচে আমার মস্তিষ্ক গুড়ে স্নায়ুকোষক নিয়ে তৈরি হয়েছে। সেই স্নায়ুকোষ মানে ইলেকট্রিক্যাল ইম্পলস বৈদ্যুতিক শক্তি ডিসচার্জ করে কাম করে। তো কিছু ছুঁ মানে কোণ হুয়ে সেই যে স্নায়ুকোষর যে ইলেকট্রিক্যাল ডিসচার্জ হুয়ে সেটা এবনর্মাল আর এক্সেসিভ হুয়ে। মানে বিভিন্ন কারণ থাকে যদ্বারা কি সেই স্নায়ুকোষ গুড়াক ইরিটেড কিংবা উত্তেজিত হয়ে যাতে এবং সে এবনর্মালি আর এক্সেসিভ ডিসচার্জ করতে ছোট শিশু মানুষ। তো সে কোণ হুয়ে তো সেটা তাদ্বারা বাত জাগ্রত হুয়ে। তো আমি নর্মালি বাত অপস্মার গোটে অর্থ কু, কিন্তু কোথায় কবা গেলে দুইটা অলগা অলগা জিনিস। বাত মানে আমি দেখুছি গোটে পিলাটি অসুবিধা তাকে ফিডস মারুছে, সেটা কবা কি সে পিলাটাকে বাত মারুছে বলে। আমি যদি সেই ছুঁড়ক দুইটা বারম্বার বাত মারা তবে তার অপস্মার অছে বলে কহা। উদাহরণ স্বরূপ বাবন্ধু গোটে ছুঁটি অছি, তাকে হঠাৎ বাত মারা আমি দেখলে তার ব্লড সুগার কমি যাই। তো আমি কবা কি সে ছুঁড়ার বাত রোগ অছে বলে, কিন্তু না সুগার দিলে তার বাত বন্ধ হয়েছে
0: মানে ব্লড সুগার কমি গেলে মধ্যে বাত রোগ হবে।
2: সেটা কইবা কো কেমতি কোন হয়ে। তো তাকে আমি কইবা বাত মানে এটা ফিডস মারছে, আমি দেখলে তার সুগার কমে যাচ্ছে, সুগার দিলে ভালো হয়ে গেল বাত রোগ। যদি সেই ছুঁয়া কু লাস্ট দুই তিন মাস ভিতরে তিন চার থর বাত মারছে, যদি তাকে বারম্বার বাত মারা আর সবুলে টেস্ট কলে সব রিপোর্ট যদি নর্মাল বাহারে তাকে অপস্মার কুয়া।
0: আজ্ঞা, আর গোটে প্রশ্ন, যে এই যে অপস্মার কথা কহিলে আমি তো বিষয় রাখিছি, সেইটা কেউ বয়সের এই অপস্মার হওয়ার চান্সেস থাকে?
2: ছুঁ মান কথা কহিলে গোটে নবজাত ছুঁ প্রথম দিনর গোটে শৈশব ছুঁ চৌদ বর্ষ পর্যন্ত যেকোন বয়সের বাত হয়ে পড়ে। বাত না অপস্মার হয়ে পারে? বাত হয়ে পারে অপস্মার হয়ে পারে। বাত আপনার পেসেন্ট জানলে কি ফিডস মারছি বলে তাকে আনলে তো আমি টেস্ট করবো। টেস্ট যদি কিছু পজিটিভ বাহারি গলা তো জানলু সব সুগার কমিছে কি সোডিয়াম কমিছে কি ক্যালসিয়াম কমিছে কি সংক্রমণ হয়েছে ব্রেন রে কিংবা ব্রেন রে আঘাত হয়েছে ব্লিডিং হয়েছে, সেসব বাত বলে কুয়া যায়। সেসব ট্রিটমেন্ট হয়ে যাব, সব টেস্ট কলাপর যে সব রিপোর্ট নর্মাল আসলে তবে তাকে অপস্মার বলে কুয়া যাব।
0: আজ্ঞা, এইটি যদি গোটে ছুঁয়ার আপনার কহিলে মানে গোটে দিন আরম্ভ করি চৌদ বর্ষ পর্যন্ত, এটা কারণ কোন হইতে পারে?
2: তো যেমতি মু কইলি গোটে দিন আরম্ভ করি চৌদ বর্ষ, তো যেহেতু মু তাকে দুই ভাগ ব্যক্ত করিদেবি। গোটে হল নিউ বোর্ন ছুঁ মানে ছুঁ জন্ম হবার মাসে ভিতরে, সে কারণ অলগা বড় ছুঁ মানের কারণ। তো নর্মালি যে ছোট ছুঁ মানের মাসে ভিতরে যে বাত মারে, আমার ওড়িশায় সবু কমনেস্ট কজ হল পেরিনেটাল আসফিক্সিয়া বা আর্থ আসফিক্সিয়া। তার মিনিং হল দেখিদেবে বহু ছুঁ জন্ম হওয়ার সময় মানে লেবর প্রসেসটা ডেরি হয়ে যায়, বিন্ধা আরম্ভ হওয়ার পরে চব্বিশ ঘন্টা অড়তিরিশ ঘন্টা পরে বি ছুঁ জন্ম হুম বেকরে নাড়ি গুড়ে হয়ে যাই, ছুঁ জন্ম হলে অসুবিধা হয়ে যায়, ছুঁ মানে পেটে ঝাড়া বি করে দিও।
0: আর গোটে কল আসলে আমার শ্রোতা বন্ধুঙ্কর। হ্যালো,
3: নমস্কার।
2: নমস্কার
0: ম্যাডাম, হ্যালো ডাক্তার কার্যক্রমকে আপনাকে স্বাগত করুছু। কে কহুছন্তি ভণি?
3: মো ডালি কহুথলি পুরনা ব্রহ্মপুরর।
0: আজ্ঞা, আপনার প্রশ্ন পচারন্তু, আমা আগে আছন্তি ডক্টর দেবাশিষ পাণিগ্রাহী।
3: কহিলে সান বড় লোকমানঙ্কর সিনা রোগ হলে সেমানে পুরা কহি পারছন্তি তাকু কোন লাগুছি না লাগুছি, সান পিলাঙ্কু রোগ হলে যে বাত কথা আছে অপস্মার কথা আছে, কেমতি আমি কোন লক্ষণে জানিবু যে তাকু রোগটা হইছে আমি ডক্টর পাখ নবো?
2: বাস ঠিক, বহুত ভালো কোশ্চেন, সেটা আমি কইতা নিবি আগুকু।

0: তিনটা মেডিসিন বি দরকার পড়ে, কিন্তু তার ট্রিটমেন্ট সবুলি মেডিসিন, মেডিসিন ছাড়লে তার অন্য কিছু ট্রিটমেন্ট নাই। বহুত রেয়ার কেসে সেটা সর্জরি হয়ে, কিন্তু কমনলি মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট হুয়ে।
1: বহুত বহুত ধন্যবাদ ভৌণী, রোচু নমস্কার।
2: ধন্যবাদ।
1: আমি যে কথা হলে যে শ্রোতা বন্ধু আমার কল করেছিল যে এম

0: শ্রোতা বন্ধু শুনলে আপনার ফোন ইন কার্যক্রম হ্যালো ডক্টর। আজ উপস্থাপনায় ধরিত্রী সাহু, কথা হয়ে ডক্টর দেবাশিষ পাণিগ্রাহী শ্রোতা বন্ধু। বর্তমান প্রচার করছু কতোটি ওড়িয়া এবং হিন্দি কথাচিত্রের কার্যক্রম গীতাঞ্জলি।
1: भूख लगी जोरों की भूख लगी, मुर्गे की बांग हमें कोयल की भूख लगी।

শ্রোতাবন্ধু, শুনিলে গীতাঞ্জলি কার্যক্রমে কেতুটি হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র গীত। বর্তমান প্রচার করছু ওড়িয়া নাটক বুন্দা পাণি সমুদ্র রচনা রমেশ প্রসাদ পাণিগ্রাহী।

0: মারিবি মুই তোতে, কিন্তু ধীরে ধীরে, হাউলে হাউলে, স্লোলি স্লোলি।
1: আরে আঁঠে আঁঠে গোড় কাটবি, এই কি লাগছে? ঘাতক ঘাতক
2: হত্যা করে দে ভাই, পরাধীন দেশে আউ মুহূর্তে বন্দী রহিবাকু মোর ইচ্ছা নাই। মোতে হত্যা কর, মোতে হত্যা কর, মোতে হত্যা কর।
0: নেহি কবি নেহি, আউরি দশ মিনিট তোতে এই নীতি তড়পেবি, তারপরে যাই।
1: ও সাম্বাবু, ও সাম্বাবু, এ কোন করছন্তি?
3: হে ভগবান, এ কোন হউচি?
1: মির্জাফর, এ সঞ্জয়, তু খোঁড়া নেই মারদে সিরাজ উতল।
4: ঘাতক অস্ত্র দেহ মো হস্তে মুহার শিরচ্ছেদ করে দিয়ে পূর্ণ হয়ে যাও মনস্কামনা মোর।
0: নেই কবি নেই, তুম নেই, হাম মিসকো মারেগা। শিরচ্ছেদ করিবা আঘাতকর কার্য, মো কর্তব্য মতে করিবাকু দিয়ন্তু যাহাপনা।
1: ঘাতক মতে দে খুন্না।
0: না
1: ঘাতক,
0: না
4: ঘাতক মতে খুন্না দিয়ে রে।
0: না
4: সময় হয়ে যাউচি, দে দে শীঘ্র।
0: এ কেতে সময় হয়েছি, সারা রাতি পড়িছে আগুকু, 10 মিনিট তরবেইবি এ পাজি ଦଲାକୁ ବଙ୍ଗର ନେବାର ଥିଲୁ ନାଇଁ, ଇଂରେଜ ମାନଙ୍କ ସହିତ ଲଢିବୁ ନାଇଁ
1: ଭାଇ,
0: ତୁମ ଇଂଲିଶ ଲୋକ କା ସାଥ ଲଢାଇ କଥା ଥା।
1: ଦେଇଦେରେ ଦେଇଦେ,
0: ଅଭି ହମ ତୁମକୋ କଟଲ କରେଗା।
1: ପ୍ରଭୁ ମୁଁ ତେ ପାଗଳ ହେଇଯିବି। ଲୋକମାନେ ପାଟିକୁଲ କଲେଣି, ଏ ପଚା ଟମାଟୋ ବି ପକେଇଲେଣି, ମୁଁ କଣଟା କରିବି? ଘାତକ ତ ସିରାଜ ଉତ୍ତଲ ମାରୁନି, ଆଉ ସିରାଜ ନ ବୋଲେ ନାଟକ ସହି ପାରନ୍ତି।
5: ପ୍ରଦୀପ ଭାଇ, ଆଉ ଡେରି ହେଲେ ସିରାଜ ଦୋଲା ବଦଳରେ ଆମେ ମରିଯିବା।
1: ତେବେ କଣ କରିବା?
5: ପକା ପକା ସ୍କ୍ରିନ୍ ପକା।
1: କିନ୍ତୁ ସିରାଜ ଉତ୍ତଲା ତ ଏବେ ବି ଜୀବିତ।
5: ଓହୋ, ଗୋଲି ମାର ସେ ସିରାଜ ଦୋଲାକୁ, ଆପେ ବଞ୍ଚିଲେ ବାପର ନା। ପକା ସ୍କ୍ରିନ୍ ପକା ପକା, ମାର ଉଲି।
6: ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଶୁଣିଲେ ନାଟକ ଘାତକ। ବର୍ତ୍ତମାନ ପ୍ରସ୍ତୁତ କରୁଛୁ କେତୋଟି ସୁଗମ ସଙ୍ଗୀତ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তিয়ারিলা রাইট? হেলে এপর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজ মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: সকি যাহা বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মর্দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কন্ট্রি চয়েস।

শ্রোতা বন্ধু, কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র। আসন্তু কিছু সময় পাই মনোরঞ্জন দুনিয়ার হজিযা এবং শুণবা কে দুটি তনমনক ছুঁলা ভাল চলচ্চিত্র সঙ্গীত। তবে প্রথমে শুণতু কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর কণ্ঠে হীরা পানা চলচ্চিত্রের এই গীতটিকে।

এইথেলে হৈমন্ত শুক্লা চলচ্চিত্র থিলা বাজে ভইঁসি নাচে কুকুর। এসব শেষ হল আমার ওড়িয়া চলচ্চিত্র সঙ্গীতর কার্যক্রম।